0: ভাইটি ভণ্টিহঁত, আজি তোমালোকে এটি উৰিয়া গীত শিকিবা নহয়? এই গীতটি এটা ভজন, যিটো লিখিছে কালিন্দী চৰণ পাণিগ্ৰাহীয়ে। কোনে লিখিছে? এতিয়া তোমালোকে গীতটি লিখি লোৱা।
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম,
1: কেউ নাম ধরি,
2: কেউ নাম ধরি,
1: ডাকিবি তুমকু,
2: ডাকিবি তুমকু,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এইটো হল গীতটোৰ স্থায়ী। এতিয়া প্রথম অন্তরাটি লিখা।
1: আলোক তুমকু,
2: আলোক তুমকু,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: আলোক তুমকু,
2: আলোক তুমকু,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে।
0: এইটো হল প্রথম অন্তরা। ইয়াৰ পিছত লিখা এতিয়া দ্বিতীয় অন্তৰা।
1: লোহ হৈ তুমি,
2: লোহ হৈ তুমি,
1: ঝৰি পড় পৰা,
2: ঝৰি পড় পৰা,
1: কেতে নয়নৰ কোণৰু,
2: কেতে নয়নৰ কোণৰু,
1: লোহ হৈ তুমি,
2: লোহ হৈ তুমি,
1: ঝৰি পড় পৰা,
2: ঝৰি পড় পৰা।

0: କେତେ ନୟନର କୋଣରୁ ହସ ହୋଇ ପୁଣି ଫୁଲ ପରି ଫୁଟ କେତେ ଯେ ନରମ ଅଧରୁ ହସ ହୋଇ ପୁଣି ଫୁଲ ପରି ଫୁଟ କେତେ ଯେ ନରମ ଅଧରୁ କେଉଁ ନାମ ଧରି ଡାକିବି ତୁମକୁ ତୁମେ ଯେ ସର୍ବନାମ।
1: এতিয়া আমি গীতটি শিকিম। এইটো গান খেমটা তালৰ ছয় মাত্ৰাত আছে। তালটো কেনেকুৱা প্ৰথমে শুনি লোৱা। এতিয়া গীতটো শিকি লোৱা।
0: One,

দিনের 1:50 বৃন্দগান, আড়াই বাজাত পাশ্চাত্য সংগীত অনুষ্ঠান, বিয়লি 3:05 তরালি শর্মার কণ্ঠর আধুনিক গীত, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান, সন্ধ্যা 6:40 গোলাপ শইকীয়ার কণ্ঠর বরগীত, সাত বজাত তফজ্জুল আলীর কথিকা, অসমীয়া লোকসংস্কৃতির আপুরুগীয় সম্পদ জিকির আর জারি, 7:20 দীপ্তি দাস আর সঙ্গী সকলে পরিবেশন করা নাম, 7:35 পূবালীর সুর অনুষ্ঠান রতন কুমার রাভা আর সংগীবৃন্দর কণ্ঠ রাভা গীত, নিশা 8:30 আধুনিক গীত আর 9:00 চিত্রগীত। অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: অপটিক্যাল ফাইবার বা আলোকীয় আঁশ পোহরে সদায় সরলরেখাত গতি করে, কিন্তু কিছুমান বিশেষ পরিস্থিতি সাপেক্ষে বা কিছুমান বিশেষ ব্যবস্থার সহায়ত পোহরক বেকআপ পথেরেও গতি করাব পারি। পোহরক যে বেকআপ পথেরেও গতি করাব পারি এই সম্ভাবনীয়তার বিষয়ে 1870 চনত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জন টিনডেলে লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্যসকলের আগত নিজের

কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার 1433 ভাস্করাব্দর শাওন মাহর ন দিন 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 26 তারিখ। পঞ্জিকার পড়া পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর দ্বাদশী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:49:58 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:11:34।

0: পালন করা হব। এই দিনট ভারতীয় সেনায় নিজের প্রাণ ত্যাগ করা জওয়ানসকলক গভীরভাবে স্মরণ করে। ভারতীয় সেনার বীরত্বর কাহিনীরে নাগরিকসকলক জড়িত করার এক স্মৃতিচারণ প্রচার আরম্ভ করা হব। এইবার বিজয় দিবসের উদযাপনের কার্যসূচী আন বছরতক অল্প সুকিয়া হব। 1999 চনত ভারত আর পাকিস্তানের মাজত হওয়া ভয়াবহ সশস্ত্র সংঘাতর স্মৃতিত কার্গিল বিজয় দিবস পালন করা হয়। জম্মু কাশ্মীরের কার্গিল জেলাত পাকিস্তানের অহা অনুপ্রবেশকারীয় নিয়ন্ত্রণ রেখা অতিক্রমী ভারতের ভিতর গুরুত্বপূর্ণ স্থিতি লওয়ার পাছতে এই সংঘর্ষ আরম্ভ হয়। ভারত আর পাকিস্তানের মাজত কাশ্মীরের দীর্ঘদিনিয়া বিবাদের পরে আলোচনা চলি থাকা সত্ত্বেও 1999 চনের আরম্ভণিতে পাকিস্তানের সৈন্য আর উগ্রপন্থীসকলে কার্গিলের পাহাড়বুর কৌশলগতভাবে উচ্চতা দখল করার ভারতীয় সেনায় 1999 চনের জুলাই মাহত এই আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন বিজয় আরম্ভ করে। পাকিস্তানী সৈন্যসকলে ইতিমধ্যে পাহাড়ের চূড়াবুর দখল করে তাত সামরিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আসছিল। ভারতীয় সেনায় সেই চূড়াবুর দখল করবলে পাহাড়ের তলরপর অভিযান আরম্ভ করে। সেই উচ্চতাত পাহাড় তলরপর অভিযান আরম্ভ করে চূড়াবুর থাকা সকল পাকিস্তানী সৈন্যক পরাস্ত করে বিজয় সাব্যস্ত করে। এতালেকে বিশ্বত হওয়া যুদ্ধবুরের ভিতর এই যুদ্ধ অতি বিরল। ভারতে পাকিস্তানী অনুপ্রবেশকারীসকলক সমূলংশে উৎখাত করে কার্গিলত বিজয় সাব্যস্ত করে। কার্গিল বিজয় দিবস 2026-র স্মৃতিত এইবার সরকারে বিস্তৃত কার্যসূচী হাতত লৈছে। ইয়ার বিশেষ লক্ষ্যসমূহ হল কার্গিল যুদ্ধত প্রাণ আহুতি দিয়া ভারতীয় সৈন্যসকলের বীরত্ব আর ত্যাগক সন্মান জানা, কার্গিল যুদ্ধর বীরসকলক স্মরণ করার লগতে নিবিড় স্মৃতিচারণ সভার দ্বারা নাগরিকসকলকো জড়িত করা। এই স্মৃতিচারণ সভাবুরৰ দ্বারা নবপ্রজন্মক কার্গিল শহীদসকলের প্রতি আকর্ষণ বড়ায় তেওঁলোকৰ মাজত দেশপ্রেম ঐক্য আর মূল্যবোধর মনোভাব উজ্জীবিত করা। 2026 চনের কার্গিল দিবস উদযাপনের দ্বারা দেশের বিভিন্ন সম্প্রদায়ের মাজত কার্গিলের শহীদসকলের ত্যাগ নবজ প্রজন্মর বিবেকত অঙ্কুরিত করা। 2026 চনের সরকার আর নাগরিক সমাজক নিবিড়ভাবে জড়িত করে ভারতীয় সেনার মূল লক্ষ্যসমূহ নবপ্রজন্মর মাজত জনপ্রিয় করে বিজয় দিবসের স্মৃতি শক্তিশালী করা। কেন্দ্র আর রাজ্য সরকারের সহায়ত সমগ্র দেশতে কার্গিল বিজয় দিবস আনুষ্ঠানিক আর শিক্ষামূলক কার্যসূচী রূপায়ণ করবর বাবে নির্দেশ দিয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারে স্মৃতিচারণ অনুষ্ঠান পেরেড আর জনসজাগতার কার্যসূচী অনুষ্ঠিত করার বাবে বিশেষ পুঁজির ব্যবস্থা করা হয়েছে। স্মৃতিচারণের সময় সরকারি জ্যেষ্ঠ বিষয়া, রাজনীতিবিদ, প্রতিরক্ষা আর বাহিনীর বিষয়াসকলের উপস্থিতি আর ভাষণের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। সরকারি শিক্ষা বোর্ডে বিদ্যালয় আর মহাবিদ্যালয়সমূহ বিষয়ভিত্তিক অনুষ্ঠান, দেশপ্রেমমূলক প্রতিযোগিতা আর কার্গিল বিজয় দিবসের প্রতি উৎসর্গিত বিশেষ সভা অনুষ্ঠিত করবর বাবে নির্দেশ দিছে।
1: আমার সৈতে সেয়া আছিল ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মনোজ কুমার শ্রুতিকর। লোকসংগীতর সাধক উমাকান্ত বৈরাগী টোকাৰী গীতর জড়িয়ে উমাকান্ত বৈরাগিয়ে লোকসংগীতর ক্ষেত্রখনলৈ আগবঢ়াইছে অনবদ্য অবদান। উমাকান্ত বৈরাগীর আদি নাম আছিল উমাকান্ত গগৈ। তেখেতে নাজিরাপুরিয়া প্রাথমিক বিদ্যালয়ত শিক্ষা আরম্ভ করেছিল। ইয়ার পিছত খেনচুয়াপুখুরী মজুলিয়া বিদ্যালয়ত ষষ্ঠ শ্রেণীলৈকে পড়ি হাইস্কুলত নাম লগায়। কিন্তু সেই সময় শিক্ষা গ্রহণ করার পরিবর্তে ঘরের অজ্ঞাতে সেনাবাহিনীত ভর্তি হয়। সেনাবাহিনীত সৈনিকরূপে কর্মজীবন আরম্ভ করলেও তেওঁ বেশিদিন তাত নাথাকি চাকরি এরি ঘরলে উভতি আহিছিল। ইয়ার কিছুদিনের পাছত নকুল বৈরাগী নামের এগারী টোকারী বাদকর টোকারী বজার শিক্ষা গ্রহণ করেছিল উমাকান্ত বৈরাগিয়ে। তেখেতর কণ্ঠর মাদকতায় টোকারী গীত আর দেহবিচার গীত সমূহক এক অনন্য মাত্রা প্রদান করেছিল। 1942 চনের 5 সেপ্টেম্বরত ডিব্রুগড়ের খোৱাঙৰ চাউলকৰা গাঁৱত জন্ম হয়েছিল উমাকান্ত বৈরাগীর। দেহবিচার টোকারী গীত গায়ন বায়ন দিহানাম নাম প্রসঙ্গের জড়িয়ে লোক সংস্কৃতিক এক বিশেষ মাত্রা প্রদান করেছিল এইগৰাকী শিল্পীয়ে। তেখেতে 1969 চনত ডিব্রুগড় অনাতাৰ কেন্দ্রত নিয়মীয়া কণ্ঠশিল্পী রূপে স্বীকৃতি লাভ করেছিল। 2012 চনত তেখেতে লাভ করেছিল শিল্পী পেনশন। 2013 চনত লাভ করেছিল সংগীত নাটক একাডেমি বঁটা। উরেটু জীবন লোকবাদ্যর জড়িয়ে লোক সংগীতক আগবাই নিয়া উমাকান্ত বৈরাগীর মৃত্যু হয় 2023 চনের আজির দিনটতেই। ব্রিটিশ আইরিশ নাট্যকার, সমালোচক তথা রাজনৈতিক কর্মী জর্জ বার্নার্ড শো। তেখেতর স্থান ইংরাজি নাট্য সাহিত্যত উইলিয়াম শেক্সপিয়ারর পাছতেই। ইংরাজি নাট্য সাহিত্যক চহকী করা জর্জ বার্নার্ড শোয়ে বিশ্ব সাহিত্যৰ বাবে আগবঢ়াইছে বহু অমূল্য সম্পদ। 1925 চনত সাহিত্যৰ নবেল বঁটা লাভ কৰিছিল জৰ্জ বাৰ্ণাৰ্ড শ্ব'য়ে। 1879 চনৰ পৰা 1882 চনৰ ভিতৰত তেখেতে 4খন উপন্যাস লিখি উলিয়াইছিল। তেখেতে ফ্ৰীডম অফ ডাবলিন, ফ্ৰীডম অফ দ্য বৰাফ অফ এছ টি

মেনে প্যার কিউ কিয়া ছবিত সেয়া আছিল উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক, এবারিয়া শান, প্রিয়া, নীরজ আর সজনীন।

0: ভালো মায়াদির অধিকারী। আরে বলো শুনিস নে, ময়না যান
1: কত থাকে যে জানো এইবুল বিধানে দেরি হল নয়
0: কি দিনে আর নাহি নাহি কে কিবা তোর কমন এই আরে কোন আছে হরে শুনিস নে
2: গোট গোট করে মানুষ এটা থাকুতে খড়ি ফালি মরব লাগে মই হয় দার কাপড় খেসাই মেসে করে ফুরিস কিয় জানিস
1: হেৰি নহয় এইখিনিতে যে চোলা মানে সেই ঘিউ ৰঙী চোলাটো থৈছিলোঁ

0: ওই
1: কি হল,
0: তয় একদম কিবা
1: কি কিবা
0: মূলতে মৰম নেলাগে নহয়,
1: এই মানে লাগে, এই কিয় নালাগিব?
0: কতা তই দেখোন মোক মন চন নকৰ, ভালদৰে কথা খা।

যা যা তুই গিয়ে যা। ও মাকন মাকন ভাত বাঢ়িবলৈ কমুদায়িত পৰে হ'ল এতিয়া।

কর্দম লাগে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরতার যুদ্ধা বীরতার পড়িয়াবাং নীলি মদন সিং রংফার আসাম আলং লঙ্কেথে আসাব ও লং সান্দ লঙ্কেথে ডিস্ট্রিক আলং আলং পেন আলং লং সান্দ বন্তর ডিস্ট্রিক ক্যাব আলং রং ফারুনের ক্যাবরা ক্যাব লং আপেরসি দোলাং লঙ্কেথে আজক আপার আসাম শিবসাগর সরাইদেউ লাপেন যোরহাট ডিস্ট্রিক আলং খি দাঁত কানো হক আফাই অং নাইল ননে বয় লঙ্কেথে আহুত লাখ থ্রক সিরা সুরি ফোকেবরাই সি আনসো সেয়ারাত কিসুং ফোনাংল লঙ্কেথে পেন পাতুমি পুথত বাংফ্লিয়া মুলুক আপ্রাণ দাম নাংল বাংসং বং শিবসাগর আলং বাংগেথম সরাইদেউ আলং ইনুত আপ্রাণ দামল বাংসপেন হাওয়ার আরল লঙ্কেথে পেন আপ্রাণ কে দাম আফাই বাং থ্রক কেবরা ফো আন প্লেংটাংল আসাম এস ডি আর এ পেন কেথান কে পাচিনিয়া টেঙ্কে সুরি ফোক কেবরা থ্রকরা ফারু থ্রকরা থ্রক হেক্টর আনসোসে কেটিকি কাং হয় আলংলি লং ইংলুমল লং কেথে পেন কিসুং কে ফোনাং আরাটা ফান কেপাংনি পন কেচেপাচং আহেম আলং লাক ইসিরা সুরি ক্রিপ হো আনসোসে মুলুক চেপাচং ফনল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু আসাম আলং লঙ্কেথে পেন খি দাঁত কানো হক আপুথাক নিংদুকল আলাংলি সোশিয়াল মিডিয়া পেন লামথে কে পাকলাং আহুত কিনিংজি লঙ্কেথে পেন কিসুং কে ফোনাং দো আনারাত লাপেন আলাংলি তুম আফান কেরাই কম আফান কাম কে ক্লেম পন আতুম দো আনাফান মেসেন পেন কে পাদো আফান আরনাম আলং হিরচুমি হাংল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পাতুমি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন টেলিফোন পেন চিঙ্কি লো লাপেন লঙ্কেথে পেন খি দাঁত কানে হক আপুথাক চিনি পনল তিলুফুন পেন কিচিংকি আহুত আকেহাই চিফ মিনিস্টার লঙ্কেথে পেন কিসুং কে ফোনাং আরাটা ফান স্টেট গভর্নমেন্ট পেন কাম কে ক্লেম লাপেনথে কেরাপ কে পিপন আপুথাক প্রাইম মিনিস্টার আফান থান পাচিনি পনল সেন্ট্রেল গভর্নমেন্ট লঙ্কেথে পেন কিসুং কে ফোনাং আরাট ফান কেরাপ কি পিজি আফান আকেহাই প্রাইম মিনিস্টার চেচাকল গভর্নমেন্ট লঙ্কেথে আজও কিছু কেপাংডাং লংলে আফান কাম ক্লেম বমলপু সেন্ট্রেল ফরেন এফেয়ার্স মিনিস্টার পবিত্র মার্গেরিটা লামথে পাকলাংল আলাংলি কিনিংজি কে লঙ্কেথে আজও কেলো আফান সুরি ক্যাপ কিলোগ্রাম ব্লেসিং পাউডার লাপেন্টে সুরি থ্রক্সিরা তকবর ফোক্যাপ লিটার ফেনাইল সিক ডাংল রাধা রিপ্রেজেন্টেটিভ আতুমতা লঙ্কেথে আজও কিসো কেপাংডাং লংলে আফান বরি পন্ডপু আলাংলি নিংজিল গভর্নমেন্ট পেন আপার্টা অংডুং অর্গেনাইজেশন আতুম আসন আসন আকেরা পিপন বমলপুটা আলাংলি নিংজেল পুনাথু সেন্ট্রাল মিনিস্টার সর্বানন্দ সনোয়াল লাপেন বিজেপি স্টেট প্রেসিডেন্ট দিলীপ শইকীয়া পাতুমি শিবসাগর আলং দামসি লঙ্কেথে আহাবার আলং লংচারি পনল লঙ্কেথে পেন খি দাঁত কানো হক আর রিপোর্ট সেন্ট্রেল গভর্নমেন্ট আফান পাজির পন পপু দিলীপ শইকীয়া থান পাচিনি পনল চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিনিংজে কে পাই পাই চেকল আংবং রেহেবিলিটেশন আকাম পাংচেংপ কেবিনেট আমায় আফি পাতুমি আলাংলি বীরতা কেপাছে টাকা থেংনো কিনিংজে কে লঙ্কেথে পেন খি দাঁত কানো হক আপুথাক কিচিনি উন আফান সেন্ট্রেল গভর্নমেন্ট ইসি টিম আসাম আলং বাংটাংল হাওয়ার আরলোয়া কিমি প্রাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ আংহয় কে বাদ পেন পেনিং ইডি

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্গে বাং লাগে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারু ফ্লিরা ক্রি সিরা টক বরফো কিলোহার চালং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম অলং কে ফারু ইসিরা ইসিরা টক বর ট্রক মেগা হার্স পিনিকে জাখং নিফা ইংকরা ট্রক ভোম কুরুয়ারনি

রিয়াং ড্যাং কিউন টাং নাংজি কালিতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি মাতে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি আরেন নিংকানকে থমকে চার্লিয়া ডিপ্লোমা দোনাংজি কালি লেপুতে নিংকান হিনি আজাক ভোকেশনেল আরেন কেচারলি কেপ্লেং টাং নাংজি কাপ্রেক আরেন আবাং ফুকে আবেনাইটা ফারং বং ফোকেপ আফাই কেলং পেন হায়ার সেকেন্ডারিয়াং ড্যাং কি উনটাং নাংজি বাংফুয়াং বং সুরিহিনী রাফো আনিংকান জাখং ইসি পেন সুরিহিনী রাকেপ আনিংকান আর কয় ইসিয়াং বং আমহাং কে ঠেক নাংজি আংটো নালাম লাপেন কাছেন ইংরিয়া লুয়াফান ওয়েবসাইট কে ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এন আই সি ডট ইন কাছেন ইংরি ডুন কিজুৎসিয়ার নি কে জাখং ইংকরাথরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পেন সুরি থেরগ্রা ফারু ফৌরা থ্রকেব্রা ফো টেকনিশিয়ানং হয় আফান কাচনিং রিয়ালু হাং পনটাংলো টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনেল আং হয় আফাই ফারু গেথমরা ইংকয়রা গেথম দো কেচেং হুত জেকলো জনলং নংনাম সিকা সুরিং কয়রা সিরকেব্রা ফারুহিনী বাংসুয়ালং আসন সন বনাস্তা দুজি বাংফুয়া বাং ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি কালিতে ইনস্ট্রুমেন্টেশন আনাত বিএসসি ডিগ্রি দোনাংজি কালিতে লাহায়াং বং জাত আনাত্তা বিই কালিতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দোনাংজি বাংফুয়ারটা নিংকানক্রেনের কেপেন থংকেব রাগেথমাং বংসি দোনাংজি টেকনিশিয়ান গ্রেড থ্রি আং হয় আফাই ফারু দিয়েকটা সুরি থেরগ্রা ফারুহিনীরা থংকেব রানের কেপ দো কেচেং হুট চিকলৈ জনালং নংনাম সিকা সুরিক্রে সিরকেবরা ফারু সিরকেব বাংসলং আসন সন আবনাস্তা দুজি আর্টান ইংকান ক্রেনের ক্যাপেন থংকে বাং বংশী দোনাংজি বাংফুয়া বাং হায়ার সেকেন্ডারি আসাতলাং কি উনটাং নাংজি লাপেন আইটিআই সার্টিফিকেট দোনাংজি আং তর্নালাম লাপেন কাচেনিং রিয়ালু আফান ওয়েবসাইট কে ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন কাচেনিং রি দুন কিজুৎসি হানি কে জাখং ইংকয়রা সিরকেল বিনি বরেং আবিরটাকে লাপানি চলো লাগে আকাশবাণী ঘটি মহাবাহু দনমার্লি আদুন্থু লুনাং ডেং দাম ইগলোনা বিনি লুনাং ডেং আলং আফ্রাংসি বাড়ি রং ফারপি ফেন কি লুনা লুনার জিগলং পো আলুনা লাম থেকে মঞ্জির ও মঞ্জির আর জুইক সেনা

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: এতিয়া আগবাইছো গোলাপ শইকীয়ার কণ্ঠত শ্রী শ্রী মাধবদেব বিরচিত বরগীত।

0: জনাই সমগ্র দেশত আজি 27 সংখ্যক কার্গিল বিজয় দিবস পালন করা হৈছে। এই অভিযানের সময় ভারতীয় সশস্ত্র বাহিনীসমূহে পাকিস্তানী সৈনিক আর সন্ত্রাসবাদীয় অনুপ্রবেশ করা জম্মু কাশ্মীরের কার্গিলর ভূখণ্ডত নিজের নিয়ন্ত্রণ আনিছিল। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ বলিদান দিয়া সাহসী জওয়ানসকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সামাজিক মাধ্যমের এটা বার্তাত শ্রীশাহে কয় যে কার্গিল বিজয় দিবস হৈছে ভারতীয় সেনার অদম্য সাহস আর বীরত্বর প্রতীক। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লায়ও এই দিবস উপলক্ষে কার্গিলত নিহত বীর জওয়ানসকল শ্রদ্ধা নিবেদন করে। এই বার্তাত শ্রীবিড়লাই কার্গিল যুদ্ধের জওয়ানসকল অদম্য সাহস আর অটল সমর্পণে পরবর্তী প্রজন্মক অনুপ্রাণিত করে যাব বলে উল্লেখ করে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যই কার্গিল বিজয় দিবস উপলক্ষে দীঘলীপুখুরীর যুদ্ধ স্মারকত বীর জওয়ানসকলের স্মৃতিত শ্রদ্ধা নিবেদন করে। এই উপলক্ষে দিয়া ভাষণত রাজ্যপালগুলো কয় যে কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনা জওয়ানের অতুলনীয় সাহস, ত্যাগ আর অদম্য উদ্যমকে প্রতিফলিত করে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মায় কার্গিল বিজয় দিবস উপলক্ষে 27 বছর পূর্বে দেশমাতৃর সুরক্ষার নিজের প্রাণ আহুতি দিয়া বীর জওয়ানসকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এই উপলক্ষে দিয়া এটা বার্তাত মুখ্যমন্ত্রী এই দিনটে কেবল সামরিক বিজয়ের স্মৃতি নহয় বরং সেনাবাহিনীর অতুলনীয় সাহস, অদম্য সংকল্প আর সর্বোচ্চ ত্যাগক প্রতিফলিত করে বলে উল্লেখ করে। রাজ্যের বিভিন্ন প্রান্তত আজি কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহীদের স্মৃতিত শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কাছার জেলার শ্রীকোণাত আজি আসাম রাইফলসে এই দিবস পালন করে। এই উপলক্ষে আয়োজিত একতার দৌড়ত আসাম রাইফলসর জওয়ান আর পরিয়ালের সদস্যসকলে অংশগ্রহণ করে। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণীর পৰা। পরবর্তী বাতৰি শুনক জুলি শর্মা বৰুৱাৰ পৰা।
1: অধ্যাপক তাবুরাম টাইট সুৱৰণী ন্যাসে 2026 বৰ্ষৰ সাহিত্য বঁটাসমূহৰ নাম ঘোষণা কৰিছে। এই অনুসৰি এইবাৰ অধ্যাপক তাবুরাম টাইট সাহিত্য বঁটা 2026ৰ বাবে খাচী আৰু ইংৰাজী ভাষাৰ লেখক, কবি, ঔপন্যাসিক, শ্বিলঙত অৱস্থিত উত্তৰ পূব পাৰ্বত্য বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক কিন ফাম সিং নংকিন ৰিহক তেখেতৰ ফিউনাৰেল নাইষ্ট নামৰ উপন্যাসখনৰ বাবে নিৰ্বাচিত কৰা হৈছে। আনহাতে উপন্যাস সম্ৰাট রজনীকান্ত বৰদলৈ সমন্বয় সাহিত্য বঁটা 2026ৰ বাবে প্ৰতিষ্ঠিতযশা সাহিত্যিক সাহিত্য একাডেমী বঁটা প্ৰাপক অনুৰাধা শৰ্মা পূজাৰীলৈ তেখেতৰ মেৰেং নামৰ উপন্যাসখনৰ বাবে এই বঁটা আগবঢ়োৱা হৈছে। হাৰাৰেত অনুষ্ঠিত ভাৰত আৰু জিম্বাবৱেৰ মাজৰ তিনিখনীয়া টি টুৱেণ্টি ক্ৰিকেট শৃংখলাৰ তৃতীয় তথা অন্তিমখন খেলত ভাৰতে জিম্বাবৱে জয়ৰ বাবে 193 ৰাণৰ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰি দিছে। টছত জিকি প্ৰথমে বেটিং কৰি ভাৰতে নিৰ্ধাৰিত 20 অভাৰত 5 উইকেটৰ বিনিময়ত 192 ৰাণ সংগ্ৰহ কৰে। ভাৰতৰ হৈ বৈভৱ সূৰ্যবংশীয়ে সৰ্বাধিক 81 ৰাণৰ বৰঙণি আগবঢ়ায়। প্ৰত্যুত্তৰ জিম্বাবৱে এই বাতৰি যুগুতোৱাৰ পৰলৈ 6 অভাৰত 3টা উইকেট হেৰুৱাই 53 ৰাণ কৰি খেলি আছে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা আকৌ এবাৰ পঢ়ি দিছো। ৰাজ্যৰ বান পৰিস্থিতি এতিয়াও জটিল, বানত মৃত্যুৰ সংখ্যা 66লৈ বৃদ্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে অসমৰ বান পরিস্থিতি সন্দর্ভত আলোচনা। আর হাৰাৰেত অনুষ্ঠিত তিনিখনীয়া টি টুয়েন্টি ক্রিকেট শৃঙ্খলার অন্তিমখন খেলত জিম্বাবৱেক জয়ের বাবে ভারতের 193 ৰাণৰ লক্ষ্য নির্ধারণ। সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি ইমানেই। পরবর্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।

শ্রীমন্ত শঙ্করদেবর বিখ্যাত যবন বা মুসলমান শিষ্য সানহায়ু হব পারে। বহুতো জিকিরত শেখ ফরিদ, সৈয়দ মুর্তাজা, গোলাম হুসেইন, বেথাই গুয়াল বা গোয়াল, মুনিয়া দেওয়ান, হরিদাস কুমার, হুসেইন আলী আদির ভনিতা পোৱা যায়। জিকির রচয়িতাসকলের নামবোরেই জিকিরর বৈচিত্র্যরও ইঙ্গিত দিয়ে। এই গীতিকার সকল হিন্দু আর মুসলমান দুইটা সম্প্রদায়ের আছিল বলে নামবোরেই চিনাকি দিয়ে। কোনোজন আজান ফকিরর সমসাময়িক আর কোনোজন তেওঁর পরবর্তী সুফি সাধক আছিল, আর সকলে তেওঁক পীর বা গুরু বলে মানিছিল। দুখনমান বুরঞ্জিত থকা উল্লেখ আর প্রচলিত পরম্পরা অনুসরি আজান পীর সাহেবে সপ্তদশ শতিকার ভিতরত দীর্ঘদিন অসমত বসবাস করে ইসলাম ধর্ম প্রচার করেছিল আর আহোম রাজসভার সৈতেও তেওঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছিল। কেইটামান জিকিরত তেওঁ নিজকে পরদেশী বলে উল্লেখ করেছে। পরম্পরাগত বিশ্বাস অনুসরি আজান ফকির আরবর পৰা অসমলৈ আহিছিল। তেওঁ ইসলাম ধর্মর উদারপন্থী সুফি সাধক আছিল। অসমলৈ আহি তেওঁ অসমীয়া ভাষা সরসরিয়াকৈ শিকি লৈছিল আর ইসলাম ধর্মর মূল কথাবর সহজ সরল ভাষা আর ঘরুয়া বচন ভঙ্গীরে অনাখরি জনসাধারণের মাজত প্রচার করিবলৈ গীতর আকারত অসমীয়া জিকির রচনা করেছিল। জিকির গীতসমূহর এনে কিছুমান বৈশিষ্ট্য আছিল যিবোৰৰ বাবে এই ধর্মমূলক গীতসমূহে সমসাময়িক অসমীয়া সমাজত ব্যাপকভাবে সমাদর লাভ করেছিল। জিকিরর প্রথম আর প্রধান বৈশিষ্ট্য হল ইয়ার সুৱদি সুর। অসমীয়া লোকগীতর সুর, বিশেষকৈ উজনি অসমৰ নাম প্রসঙ্গ, দেহ বিচারর গীত, টকারি গীত আর বিহু গীত আদির সুরর আধারত জিকির সমূহর সুর রচনা করা হয়েছিল। তেনে চিনাকি চিনাকি লগা সুরর মাজেরে নতুন কথা কোৱা বাবেই জিকির সমূহ সহজে জনপ্রিয় হয়ে উঠিছিল আর সেইবোৰ রচনার উদ্দেশ্যও সফল হয়েছিল। জিকিরর দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইয়ার ভাষা। মাঝে মাঝে ইসলাম ধর্মর সৈতে সম্পর্ক থকা দুই চারিটা আরবি আর ফার্সি শব্দর চিটিকনি পড়লেও জিকিরর ভাষা জতুয়া ঠাঁচর অসমীয়া ভাষা, যি ভাষা অনাখরি মানুহেও সহজে বুঝি পাইছিল। অসমর বৈষ্ণব কবিসকলে কাশীত দুই এটা আরবি ফার্সি শব্দ তেওঁলোকৰ রচনাত ব্যবহার করেছিল, যদিও প্রকৃততে আজান ফকিরেহে অসমীয়া ভাষাত বুজন সংখ্যক আরবি ফার্সি শব্দ খাপ খুয়াই প্রচলন করে থৈ গৈছিল। তেনে শব্দবোৰ আজিও আমার ভাষাত ঘরুয়া শব্দ হৈ জিয়াই আছে। জিকিরর তৃতীয় বৈশিষ্ট্য হল তার মাজত নিহিত ভাবধারা আর ধর্মীয় আদর্শ। আজান পীরে শঙ্করদেবতকৈ দেড়শ বছর মানর পিছত অসমত ইসলাম ধর্ম প্রচার করেছিল। ষোড়শ শতিকাত অসম প্লাবিত করা বৈষ্ণব ধর্মর ঢৌ সপ্তদশ শতিকাতও মার যোৱা নাছিল। এই বৈষ্ণব ভাবধারা আর পরম্পরার সৈতে আজান ফকিরর যে ঘনিষ্ঠ পরিচয় ঘটিছিল সেই সম্পর্কে যথেষ্ট প্রমাণ পোৱা যায় জিকিরর মাজতে। শ্রীমন্ত শঙ্করদেবে ভক্তিধর্মর এক দেব এক হেব এক বিনে নাই কেব বাণীরে আর তার লগতে মাধবদেবে গুরুভক্তির পরম্পরা সংযোগ করে নববৈষ্ণব ধর্মর যি প্লাবনেরে অসম বুড়াই পেলাইছিল, আজান ফকিরর আগমন কাললৈ সেই প্লাবনে পেলাই থৈ যোৱা পলসেৰে অসম ভূমি উদ্বরা হৈ আছিল। সেই পলসুয়া মাটিত আজান পীরে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ এক আর অদ্বিতীয় এই বাণীরে প্রায় একে ভাবাদর্শর ইসলাম ধর্মর কঠিয়া সিঁচিবলৈ সুচল পাইছিল। বৈষ্ণব গুরুয়ে ভাই মুখে লৌক নাম হৃদয়ে ধরা রূপ এতেকে মুকুতি পাইবা কহিলু স্বরূপ বলে আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠানবিহীন নাম ধর্মেৰে

0: সাধারণ মানুষের মন জয় করার দরে আজান ফকিরেও কেবল নাম কেবল নাম কেবল নামের অতি রাতি দিনে লোবা নাম নকরিবা ক্ষতি এই দরে কই সহজ সরল ধর্ম আচরণের প্রতি জনসাধারণক আকর্ষণ করিব পারিছিল। নানা শাস্ত্র ব্যাখ্যা করিও যি কাম সহজে সিদ্ধ নহৈছিল জিকির সমূহে সেই কাম সুসাধ্য করে তুলিছিল। আনহাতে সুশ্রাব্য গীত আর মনোরম সাহিত্য স্বরূপেও জিকির সমূহে অসমীয়া সংস্কৃতিত এখন আছুটিয়া আসন অধিকার করার যোগ্যতা অর্জন করেছে। সুফি সন্তসকলের মানবতাবাদী চিন্তাধারার পরিচায়ক জিকির সমূহ ঠেক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির পর মুক্ত আর উদার মানবতার পরিপোষক। এনেদরে বিচার করে চালে সংগীতর ফালের পরা জিকির সমূহ লোকগীতর আর্হিত রচিত হলেও সাহিত্যর ফালের পরা জিকিরক বরগীতর দরে অসমীয়া ভক্তিমূলক গীতর এটি থূল বলে গ্রহণ করাহে উচিত হব। আজান ফকির আর তেওঁর শিষ্যসকলে মুসলমান সকলের মাজত সুপরিচিত আর অতি প্রিয় কারবালার যুদ্ধর কাহিনী লৈ কিছুমান করুণ রসাত্মক গীত রচনা করেছিল। এই গীতবোরক জারি বলা হয়। সুর বা সংগীতর ফালের পর জিকিরর লগত বিশেষ পার্থক্য না থাকলেও বিষয়বস্তুর ফালের পর জারি সমূহর লক্ষণ পৃথক। জিকির আর জারি গোয়ার পদ্ধতিও কিঞ্চিত পৃথক। জারি সমূহ ভারতের অন্যান্য প্রান্তত প্রচলিত মার্সিয়া নামর শোক গীতর অনুরূপ বলে কব পারি। এই জিকির আর জারির উপরি আজান ফকিরর দুজনমান শিষ্যই তেওঁলোকর গুরুজনার জীবনের কিছুমান ঘটনা বর্ণনা করে রচনা করা এলানি গীতকো জিকির বলে কোয়া হয়। আসলতে এই গীতবোরক অসমর বৈষ্ণব সকলের গুরুচরিতর লেখিয়া জীবনীমূলক গীতহে বলিব পারি।
1: তফজ্জল আলীর কথিকা অসমীয়া লোক সংস্কৃতির আপুরকীয়া সম্পদ জিকির আর জারি শুনিলে। অহা 28 তারিখ মঙ্গলবারে দিনের 12:30 বজাত প্রচার হবলগিয়া ফোন ইন লাইভ আইডর বুলনির বিষয় গর্ভাবস্থাত স্বাস্থ্যর যতন অনুষ্ঠানের অতিথি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তর সপলা পাটোয়ারী। শ্রোতাসকলে অনুষ্ঠান চলি থাকা সময়ত আমার অতিথির সহিত পোনপটিয়াকৈ ফোনযোগে কথা পাতিব পারিব। অনুষ্ঠানটির আত ধরিব ফাস্বতি কলিতায়। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। খন্তেক পাছত বাতৰি শুনিবলৈ পাব।
2: এয়া আকাশবাণী। বাতৰিৰ সৈতে মই প্ৰজন্মা চহৰীয়া। এতিয়াৰ প্ৰধান বাতৰিসমূহ হ'ল প্ৰতিৰক্ষা সামগ্ৰীৰ উৎপাদন ৰপ্তানি অথবা মৈত্ৰী ৰাষ্ট্ৰসমূহৰ সৈতে ৰাজনৈতিক সহযোগিতাকে ধৰি বিভিন্ন ক্ষেত্ৰত ভাৰত অবিৰতভাৱে নতুন শিখৰত উপনীত হৈছে বুলি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰকাশ কৰিছে। প্ৰহ্লাদ যোশীয়ে আজি কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী হিচাপে দায়িত্বভাৰ গ্ৰহণ কৰে। অসমৰ বান পৰিস্থিতি সামান্য উন্নত হৈছে যদিও ৰাজ্যখনৰ শিৱসাগৰ চৰাইদেউ আৰু যোৰহাট জিলাৰ 5 শতাধিক গাঁও এতিয়াও বানৰ কবলত আছে। আৰু 3খনীয়া T20 ক্রিকেট শৃঙ্খলার অন্তিমখন খেলত ভারতে জিম্বাবুয়েক জয়ৰ বাবে 193 রানৰ লক্ষ্য নির্ধারণ কৰি দিছে। এতিয়া শুনক বিতং বাতৰি। প্ৰতিৰক্ষা সামগ্ৰীৰ উৎপাদন ৰপ্তানি অথবা মৈত্ৰী ৰাষ্ট্ৰসমূহৰ সৈতে ৰাজনৈতিক সহযোগিতাকে ধৰি বিভিন্ন ক্ষেত্ৰত ভাৰত অবিৰতভাৱে নতুন শিখৰত উপনীত হৈছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি আকাশবাণীৰ মন কী বাত অনুষ্ঠানত এইদৰে প্ৰকাশ কৰে। শ্ৰীমোদীয়ে লগতে আজি কাৰ্গিল বিজয় দিৱস উপলক্ষে দেশৰ সাহসী সৈনিকসকলক স্মৰণ কৰে। তেওঁ কয় যে কাৰ্গিল বিজয় দিৱস উদযাপন কৰাৰ বাবেই 26 জুলাইৰ দিনটো মনত ৰাখিবলৈ দিনপঞ্জীৰ প্ৰয়োজন নহয়। এই দিনটোৱে সকলোৰে মন গৌৰৱৰ ভাৱনাৰে ভৰাই তোলে আৰু জনসাধাৰণক দেশৰ বীৰ সৈনিকৰ অসীম সাহসৰ বিষয়ে সোঁৱৰাই দিয়ে বুলি প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে। শ্বহীদসকলৰ প্ৰতি প্ৰণিপাত জনাই তেওঁ কয় যে তেওঁলোকে দেশ মাতৃৰ বাবে সৰ্বোচ্চ ত্যাগ কৰি গৈছে। শ্ৰীমোদীয়ে শ্বহীদসকলৰ প্ৰতি শ্ৰদ্ধা

ধান কেহেন বলিয়া বলিয়া ওই দুপারে উপস্থিত পুরিত ধীরে ধীরে পবন কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিত ধীরে ধীরে পবন কাল রূপ ধরিল।

পবদ কালু রূপ ধরিল কাকনো বারে বারে খেদিত বান্তই পিঘিল নিঘিলাবি আহারে কুঠিয়া নুটুয়াবি শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে শগুনক বহুয়াই মরণর সবাহ নেপাতিবি হির হির পবদ কালু রূপ ধরিল কাকনো বারে বারে খেদিত হির হির পবদ কালু রূপ ধরিল।